যোগ সম্ভ কর্মদম মাজ ভর গে মামচ গর্মি বারে আমি নত গর্মি দিপে মাম আগা বুখাদার সমাজ ওয়াই খুরিন জো বলি মাজ ফার মাজার বলি মাজ বলি কুমার